গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

তিনি নতুন দিল্লিতে জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করেছে। এই 100 বছরে আকাশবাণী সংবাদ ও অনুষ্ঠানের উপস্থাপনায় বাঙালি ঐতিহ্য ও সাংস্কৃতিক মর্যাদা বজায় রেখেই ঘটেছে মেলবন্ধন। চিরাচরিত ধর্মীয় আবেগে ঈদে মিলাদুন্নবী আজ উদযাপিত হচ্ছে। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। কেরালামে সকলে ওনাম উৎসবে মেতেছেন। ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দা গ্র্যান্ড চেস ট্যুরের শেষ পর্বে ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহৎ পরিবহন ও পরিকাঠামো প্রকল্পের পরিকল্পনার সময় কমন ইউটিলিটি করিডোর বা যৌথ পরিষেবা করিডোরের বিষয়টি পর্যালোচনা করার উপর গুরুত্ব দিয়েছেন। সেবা তীর্থে আয়োজিত প্রগতির 53তম বৈঠকে পৌরোহিত্য করার সময় তিনি সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্যগুলিকে পরিকল্পনার প্রাথমিক পর্যায়েই কারিগরি ও অর্থনৈতিক দিক থেকে প্রকল্পগুলির সম্ভাব্যতা বিবেচনা করে এ ধরনের সমন্বিত পদ্ধতি খতিয়ে দেখার আহ্বান জানান। প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের পাশাপাশি গুণমানের ক্ষেত্রে কোনো আপোষ করা চলবে না। তিনি মন্ত্রক, রাজ্য এবং বাস্তবায়নকারী সংস্থাগুলিকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রতিটি পর্যায়ে গুণমান বজায় রাখা ও তদারকি ব্যবস্থা শক্তিশালী করার কথাও বলেছেন। প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় পৌঁছতে হলে দেশকে তার অভ্যন্তরীণ নিরাপত্তা আরও জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের সমাপ্তি অধিবেশনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারত বা উন্নত ভারত গড়ার লক্ষ্য নির্ধারণ করেছেন। এই উন্নত ভারত গড়ার প্রধান পূর্ব শর্ত হল সুদৃঢ় অভ্যন্তরীণ নিরাপত্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মাদক, নকশালবাদ এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্যাগুলি বড় সংকটের রূপ নেওয়ার আগেই যদি পূর্ববর্তী সরকার সেগুলির পূর্বাভাস পেত বা ব্যবস্থা নিত, তবে দেশকে দশকের পর দশক ধরে এর কুফল ভোগ করতে হতো না। শ্রী শাহ জানান, সরকার অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এই 3টি স্পর্শকাতর সমস্যা দূর করেছে এবং এর সম্পূর্ণ কৃতিত্ব রাজ্য পুলিশ বাহিনী, কেন্দ্রীয় সংস্থা এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলির প্রাপ্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আনুষ্ঠানিকভাবে কেরালার নতুন নাম কেরালাম করার কথা ঘোষণা করেছে। গতকাল 25 আগস্ট থেকে এটি কার্যকর হয়েছে। লোকসভায় গত 11 আগস্ট এবং তার পরদিন রাজ্যসভায় কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল পাশ হওয়ার পরই এই বিজ্ঞপ্তি জারি করা হল। এ মাসের শুরুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম রাখার বিলে সম্মতি প্রদান করেন। এর ফলে বিলটি আইনে পরিণত হয়। ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে নিস্তার ক্লাসের দ্বিতীয় ডাইভিং সাপোর্ট ভেসেল নিপুণ। আগামী 31 আগস্ট মুম্বাইয়ের নৌঘাঁটিতে এটিকে নৌসেনার হাতে তুলে দেওয়া হবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেসেলটি প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের আত্মনির্ভর হওয়ার এক উজ্জ্বল উদাহরণ। এর ফলে গভীর সমুদ্রে নৌসেনার শক্তি ও প্রহরা আরও বাড়বে। ডুবোজাহাজ উদ্ধার কার্যেও সহায়ক হবে এই ভেসেলটি। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সরকার এমন একটি ব্যবস্থা গড়ে তুলেছে যার সাহায্যে জাপান সহ বিভিন্ন দেশের উচ্চ প্রযুক্তি নিয়ে কাজ করা সংস্থাগুলি ভারতে উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশের ক্ষেত্রে বাধ্যতামূলক ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা BIS সার্টিফিকেশন থেকে ছাড় দেওয়া হবে। টোকিওতে সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে এমন কোম্পানিগুলির প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। মন্ত্রী বলেন, প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে পণ্য বা প্রকল্প যে কোনো পর্যায়ে এই ছাড়ের ব্যবস্থা করা যেতে পারে। এর লক্ষ্য হল ভারতে উৎপাদন শুরু করতে আগ্রহী উচ্চ প্রযুক্তি কোম্পানিগুলির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, পণ্য ও পরিষেবা সময় মতো পাওয়া নিশ্চিত করা এবং সরকারের মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে সহায়তা করা। চার দিনের কানাডা সফরে টরন্টোয় পৌঁছেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর এই সফরে শ্রীমতী সীতারমন সেদেশের অর্থ ও জাতীয় রাজস্ব বিষয়ক মন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেনের সঙ্গে অর্থনৈতিক ও আর্থিক আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই আলোচনায় সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, আর্থিক ক্ষেত্রে সহযোগিতা, দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ এবং অভিন্ন আন্তর্জাতিক অগ্রাধিকারের বিষয়ে দুপক্ষের মধ্যে মত বিনিময় হবে। এছাড়াও একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার। এরপর 28 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো, অ্যাশভিল এবং নিউ ইয়র্ক সফরে যাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করেছে। এই 100 বছরে আকাশবাণী সংবাদ ও অনুষ্ঠানের উপস্থাপনায়

ঐতিহ্য ও সাংস্কৃতিক মর্যাদায় বজায় রেখেই ঘটেছে মেলবন্ধন। দীর্ঘ পথ চলা স্মৃতি বহন করছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বাঙালির আবেগে ও মননে দিনের সকাল থেকে রাত পর্যন্ত জড়িয়ে রয়েছে আকাশবাণী কলকাতা। পঙ্কজ মল্লিক, বাণী কুমার ও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কালজয়ী মহিষাসুরমর্দিনী আজও দুর্গাপুজো ও শারদীয় উৎসবের আবহ রচনা করে। বিভিন্ন সময় সংবাদ ছাড়াও প্রাত্যহিকী, মহিলা মহল, গল্পদাদর আসর, জানা অজানা, সোনোয়ানা বাঙালি সহ নানা অনুষ্ঠান মনোরঞ্জন করে চলেছে শ্রোতাদের। দিনটি উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে কলকাতার আকাশবাণী ভবনটিকে। দিনভর আয়োজন করা হয়েছে একাধিক বিশেষ অনুষ্ঠান। একটি প্রতিবেদন।

0: পায়ে পায়ে 100 বছরে আকাশবাণী। 1927 সালের 26শে আগস্ট পথ চলা শুরু হয়। এরপর বহুজন হিতায়, বহুজন সুখায়, এই মন্ত্র নিয়ে এরিয়াল, ভাল্ভ সেট, ট্রানজিস্টর হয়ে অ্যাপের হাত ধরে এখনো শ্রোতাদের কাছে সমান প্রাসঙ্গিক রেডিও। 6-এর দশক থেকে রেডিওর একনিষ্ঠ শ্রোতা নদিয়ার কনক ঠাকুর বললেন, হাজার চ্যানেলের ভিড়ে রেডিওই এখনো তার ভরসার একমাত্র সঙ্গী।
1: 1966 সালের থেকে রেডিও শুনে আসছি, একই ভাবে একই ভালোবাসায় শ্রদ্ধায় আমি আকাশবাণী শুনে চলেছি। এত প্রযুক্তির যুগে যে চ্যানেল গুলো এসছে, আমি কোনো কিছুই শুনি না, যা কিছু অনুষ্ঠান এত সুন্দর ভাবে সজ্জিত, সেটা আমার কাছে অন্তর ছুঁয়ে ছুঁয়ে যায়, যার জন্য আজও আমার বন্ধু হিসেবে আকাশবাণীকে মনে করি।
0: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পা দিল। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণীর সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলো, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এই সব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক, শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে 2টি ভাগে। প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি শুনতে পাবেন। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। ইসলাম ধর্মের শেষ নবী হজরত মুহাম্মদের জন্মবার্ষিকী স্মরণে এই পবিত্র দিনটি ইসলাম ধর্মাবলম্বীরা আড়ম্বরের সঙ্গে বড় উৎসব হিসেবে পালন করেন। বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে নবীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করা হচ্ছে। দিনটি উপলক্ষে খাদ্য ও দান সামগ্রী বিতরণের মধ্যে দিয়ে প্রেম, ভালোবাসা, আনন্দ ভাগ করে নেওয়া হয়। ইসলামী ক্যালেন্ডার অনুসারে রবিউল আওয়াল মাসের 12 তারিখ নবী জন্মগ্রহণ করেছিলেন মক্কায়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে 570 খ্রিস্টাব্দে তাঁর জন্ম হয়েছিল। সেই উপলক্ষে প্রত্যেক বছর পালিত হয় এই নবী দিবস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এই উপলক্ষে রাষ্ট্রপতি বলেন, মহানবী হজরত মোহাম্মদের বাণী ও শিক্ষা আমাদেরকে কর্তব্য নিষ্ঠা পথে চলতে অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে শুভেচ্ছা জানান। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী আশা প্রকাশ করেন, এই উৎসব সারা বিশ্বে আনন্দ বহন করে আনবে। কেরালামে আজ পবিত্র উৎসব ওনাম উদযাপিত হচ্ছে। নতুন ফসল ঘরে তোলার এই সময় প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ মাদার টেরেজার 117তম জন্মদিন উদযাপিত হচ্ছে। আজীবন মানব সেবায় ব্রতী মাদার টেরেজাকে আজকের দিনে দেশ তথা বিশ্বজুড়ে স্মরণ করা হচ্ছে। হিমাচল প্রদেশে মৌসুমী বায়ু সক্রিয় পরিস্থিতির মধ্যে আজ সকালে মৃদু ভূকম্প অনুভূত হয়। ভোর 5:46 সিমলায় কম্পন টের পাওয়া যায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 4। ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দা গ্র্যান্ড চেস ট্যুরের শেষ পর্বে ফাইনালে পৌঁছেছেন। সেমিফাইনালে তিনি জার্মানির ভিনসেন্ট কেইমারকে 19.9 পয়েন্টে পরাজিত করেন। ফাইনালে প্রজ্ঞানন্দার প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেভারিট এবং গতবারের চ্যাম্পিয়ন ফাবিয়ানা কারুয়ানা। ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ চতুর্থ দিন। গতকাল তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে 8 উইকেটে 265 রান তোলে। কলম্বোর সিনহালি স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে এই ম্যাচে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী প্রগতি 53তম বৈঠকে রেল, সড়ক ও বিদ্যুৎ ক্ষেত্রে 6টি গুরুত্বপূর্ণ প্রকল্পের পর্যালোচনা করেছেন। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করেছে। চিরাচরিত ধর্মীয় আবেগে ঈদ মিলাদুন্নবী আজ উদযাপিত হচ্ছে। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: ইনি শ্রোতার ভরকের মাত্রা হামিসিতা জড়িন ভয়কে হবেন।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: आफ्नै संकलन अनि स्वरमा अब स्वीकार्नुहोस् यो अघिल्लो गीत डाक्टर भानु गौतमको स्वरमा।

0: Census 2027. Our census, our progress.
1: কাগজ কলম নয় এইবার মোবাইলের এটি নতুন উদ্যোগ হিসাব নিকাশের।

0: আপনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: अब अघिल्लो क्रममा सुनाइरहेछौ यो लोकगीत डाक्टर गंगा प्रसाद सापकोटा अनि देवी कला शर्माको युगल स्वर छ, शब्द समूह कुन्दराज शर्माको, संगीत मणिकमल छेत्रीको।

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।

প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: भेट्नलाई भाग्य चाहिन्छ सुरसङ्गम कार्यक्रमको अन्तिम आधुनिक गीत योगेन्द्र घतानीको शर्मा

0: आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्छ। केन्द्रीय अर्थमन्त्री निर्मला सीतारामनले भारत विश्वकै सबैभन्दा तीव्र गतिमा बढिरहेको प्रमुख अर्थतन्त्र भएको बताउनु भएको छ। उहाँले युवा, जनसङ्ख्या, बढ्दो उपभोग, तीव्र सहरीकरण र डिजिटल पूर्वाधारका कारण भारतमा लगानीका नयाँ अवसरहरू सृजना भइरहेको बताउनुभयो। टोरन्टोमा भारतीय व्यवसायी समुदायलाई सम्बोधन गर्दै उहाँले भारत र क्यानाडा बीच व्यापार, लगानी र वित्तीय क्षेत्रमा सहकार्य विस्तारको ठूलो सम्भावना रहेको बताउनुभयो। क्यानाडामा रहेको भारतीय समुदायलाई दुई देशबीच महत्त्वपूर्ण पुलको भूमिका खेलिरहेको पनि उहाँले उल्लेख गर्नुभयो। उहाँले थप भन्नुभयो,
1: India Canada bilateral relations have seen a remarkable transformation in recent times, underpinned by our shared values of democracy and pluralism and expanding economic engagement and the strength of our people-to-people ties. It is, in the truest sense, a strategic bridge between two vibrant democracies and two innovation-driven economies. On the sidelines of the G7 summit in June 2025, Prime Ministers Narendra Modi and Shri Mark Carney.
0: अर्थमन्त्री सीतारमण चार दिने क्यानाडा भ्रमणमा हुनुहुन्छ। भ्रमणका उद्देश्य दुई देशबीच व्यापार, लगानी र वित्तीय सहकार्यलाई थप मजबुत बनाउनु रहेको छ। भारतीय मौसम विभागले आगामी दुई दिन बिहार, छत्तिसगढ, पूर्वी उत्तर प्रदेश, झारखण्ड, मध्यप्रदेश, उडिसा, उपहिमालय, पश्चिम बङ्गाल, सिक्किम र पूर्वोत्तरका राज्यहरूमा भारी वर्षाको सम्भावना रहेको जनाएको छ। मौसम विभागका अनुसार आगामी एक सप्ताहसम्म दक्षिण भारतमा वर्षाको गतिविधि कमजोर रहनेछ। यसैबीच उत्तराखण्ड, पूर्वी राजस्थान, आन्ध्र प्रदेश तथा अन्डमान निकोबार टापुहरूमा शनिबारसम्म चट्याङसहित मेघ गर्जना र तीव्र हावा चल्ने सम्भावना रहेको छ। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। ईद मिलाद उन नबी आज देशभर धार्मिक श्रद्धा र उत्साहका साथ मनाइँदैछ। प्रधानमन्त्री मोदीले भोलि खेलो इन्डिया संवादलाई सम्बोधन गर्नुहुनेछ। अमित शाहद्वारा भारतको आन्तरिक सुरक्षा थप मजबुत बनाउन
2: नेपालमा दिल्ली लक्ष्मी योजनार आवतায় দিল্লি সরকার 4000-এরও বেশি মহিলার হাতে অনুমোদন পত্র তুলে দিয়েছে। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদ মিলাদ উন নবী উদযাপিত হচ্ছে। কেরলে আজ উদযাপিত হচ্ছে পবিত্র উৎসব ওনাম। দ্বিতীয় ক্রিকেট টেস্টের চতুর্থ দিনের শেষে ফলোঅনের পর শ্রীলঙ্কা ভারতের বিরুদ্ধে 16 রানে এগিয়ে। আসছে বিস্তারিত খবরে। নেপালের উত্তরাঞ্চলের আশুয়া এলাকায় আজ সকালে ভূতে কোশী নদীতে হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত 384 জনেরও বেশি পর্যটকের খোঁজ মিলছে না। এদের মধ্যে শতাধিক ভারতীয়। নেপাল পর্যটন পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে নিখোঁজ পর্যটকদের মধ্যে 93 জন নেপালি নাগরিক রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি চলছে। এদিকে এখনও পর্যন্ত হড়পাবানে মৃত্যু হয়েছে অন্তত 17 জনের। তবে পর্যটন সংস্থা স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলির সাংসদদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা এবং পরিচালন পরিষদের এক বৈঠকে তিনি ত্রাণ ও উদ্ধার কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন। নেপাল সরকার রাশুয়া, নোয়াকোট, ধাদিং, চিতওয়ান এবং গোর্খা জেলায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলেছে। পর্যটক ও তাদের পরিবারের সুবিধার্থে নেপাল পর্যটন পর্ষদ আপৎকালীন কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে। এর মধ্যে রয়েছে টোল ফ্রি নম্বর 1234, হটলাইন 1144, এছাড়া 9851-289-445। পুলিশের এই নম্বরে ফোন করেও পর্যটকরা প্রয়োজনীয় খোঁজ খবর নিতে পারবেন। নেপালের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি নেপালে ভয়াবহ হড়পাবানে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, ভারতের জনগণ কঠিন সময়ে নেপালের ভাই বোনেদের পাশেই রয়েছে। ভারত সব রকম মানবিক সহায়তা নেপালে পাঠাবে বলেও তিনি আশ্বাস দেন। নেপালে আকস্মিক বন্যায় যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার প্রেক্ষিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেদেশের জনগণের প্রতি সহানুভূতি জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি কঠিন সময়ে নেপালের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি বলেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য নেপাল সরকারের ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা করতে ভারত প্রস্তুত। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শ্রী রাধাকৃষ্ণন শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তায় কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস আপৎকালীন কয়েকটি নম্বর প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে যে সহায়তার প্রয়োজন হলে হেল্পলাইন 977-985-131-6807 এবং 977-970-910-7500 নম্বরে যোগাযোগ করা যাবে। দূতাবাস জানিয়েছে, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের দ্রুত উদ্ধার ও ত্রাণের জন্য নেপাল সরকারের কর্তৃপক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে। সরকারি সূত্রের খবর অনুযায়ী ভারত যত দ্রুত সম্ভব নেপালে ত্রাণ সামগ্রী পাঠাতে প্রস্তুতি নিচ্ছে। নেপালে লাগাতার বৃষ্টি এবং হিমবাহ ধসের ফলে বন্যার আশঙ্কার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেছেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফকে সক্রিয় করা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে গণ্ডক নদীর জলপ্রবাহ বৃদ্ধির আশঙ্কার প্রেক্ষিতে বিহারে বন্যা মোকাবিলা প্রস্তুতি জোরদার করা হয়েছে। গণ্ডক নদী অববাহিকায় রাজ্যের 6টি জেলা পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, সারণ, মুজফ্ফরপুর এবং বৈশালীতে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে বলে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়েছেন।
3: उस पर हाई लेवल टीम गठन कर दिया गया है। चीफ सेक्रेटरी डीजीपी इसको मॉनिटरिंग कर रहे हैं और तुरंत मैं भी इसको बैठक कर रहा हूं। जरूरत पड़ा तो मैं स्वयं भी वाल्मीकि नगर जाऊंगा।
2: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, দেশের অগ্রগতির জন্য মহিলাদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। তিনি আজ নতুন দিল্লিতে দিল্লি লক্ষ্মী যোজনার অনুমোদন পত্র প্রদান করেন। শ্রীমতী গুপ্তা বলেন, এই প্রকল্প চালু হওয়ার পর থেকে 922,000-এরও বেশি মহিলা এতে নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে 2,500 মহিলাকে তা প্রদান করেন। তিনি জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার পর আগামী মাসের 1 তারিখ থেকে তারা 2,500 টাকা করে পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল এআইআর নিউজ কলকাতাতে। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করেছে। এই 100 বছরে আকাশবাণী সংবাদ এবং অনুষ্ঠানের উপস্থাপনায় ঐতিহ্য সাংস্কৃতিক মর্যাদা বজায় রেখেই চলেছে মেলবন্ধন। দীর্ঘ পথ চলার স্মৃতি বহন করছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বাঙালির আবেগ ও মননে দিনের সকাল থেকে রাত পর্যন্ত জড়িয়ে রয়েছে আকাশবাণী কলকাতা। বিভিন্ন বেসরকারি চ্যানেল ও পোর্টালের রমরমা যুগেও আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ আজও নিজ সক্রিয়তায় বিরাজমান। সংবাদ বিভাগের প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত একথা জানালেন। আকাশবাণী কলকাতার 100 বছরের নানান বিবর্তন ঘটেছে আবার বলছি আকাশবাণী কলকাতার 100 বছরের নানান বিবর্তন ঘটেছে আকাশবাণী সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলো, পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এইসব নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে 2টি ভাগে। প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও তা শোনা যাবে। কেরালায় আজ পবিত্র উৎসব ওনাম উদযাপিত হচ্ছে। নতুন ফসল ঘরে তোলার এই সময়ে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কেরালামে এই উপলক্ষে নৌকোবাইচ, লোকনৃত্য, সঙ্গীত ও ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদের জন্মবার্ষিকী স্মরণে এই পবিত্র দিনটি ইসলাম ধর্মাবলম্বীরা আড়ম্বরের সঙ্গে বড় উৎসব হিসেবে পালন করেন। বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে নবীর প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করা হচ্ছে। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জম্মু কাশ্মীরের পুঞ্চে ছড়ি মোবারক যাত্রা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দিয়ে শ্রী বুদ্ধা অমরনাথজি যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি হল। লোকযান 26 অভিযানের অঙ্গ হিসেবে ভারতীয় নৌবাহিনীর পালতোলা প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শনী 3 দিনের পর্তুগালের লিসবন সফর শেষ করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এই সফর দুই নৌবাহিনীর মধ্যে সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়াকে আরো সুদৃঢ় করেছে। পাক সেনাবাহিনীর লাগাতার ধরপাকড় এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রিক চলাচলের উপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভ চলেছে। রাওয়ালকোট সহ একাধিক স্থানে বিক্ষোভকারীরা জমায়েত করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি আটক থাকা আন্দোলনকারীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। পাশাপাশি আন্দোলন দমনে পাক সরকারের দমনমূলক পদক্ষেপ অবিলম্বে বন্ধেরও দাবি তোলা হয়েছে। কলম্বোয় দ্বিতীয় তথা শেষ ক্রিকেট টেস্টে ভারতের বিরুদ্ধে ফলোঅন করার পর আয়োজক শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 229 রান করেছে। চতুর্থ দিনের খেলা শেষে শ্রীলঙ্কা আপাতত 16 রানে এগিয়ে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নেপালে হড়পাবানে এখনও পর্যন্ত অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ শতাধিক ভারতীয় সহ 384 জনেরও বেশি পর্যটক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। দিল্লি লক্ষ্মী যোজনার আওতায় দিল্লি সরকার 4000-এরও বেশি মহিলার হাতে অনুমোদন পত্র তুলে দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই।
4: हामी आकाशवाणीको खरसाङ केन्द्रबाट एफएम 103.5 मेगाहर्जको तरंगमा बोलिरहेका छौं। अब श्रोतालाई सुनाउने छौं भूटानी कार्यक्रम।

প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।